0: الحمد لله رب العالمين له النعمة وله الفضل وله الثناء الحسن صلوات الله المبر الرحيم والملائكة المقربين على سيدنا محمد أشرف المرسلين وعلى آله الطيبين الطاهرين. প্রশ্ন: ইসলাম সম্পর্কে ব্যক্তিগত বাধ্যতামূলক জ্ঞান কি যা একজনকে অবশ্যই জানতে হবে? উত্তর: ইসলামে ব্যক্তিগত বাধ্যতামূলক জ্ঞান হচ্ছে ইসলামিক জ্ঞানের সেই অংশ যা সব দায়বদ্ধ অর্থাৎ মুকাল্লাফ মানুষকে জানতে হবে, এ ব্যাপারে অবহেলা করা পাপ। যেসব বিষয়ে জ্ঞান থাকতে হবে সেসব হলো আল্লাহ, খোদা, ফেরেশতা, তার মহাধর্ম গ্রন্থসমূহ, প্রেরিত বার্তাবাহক অর্থাৎ রাসূল, শেষ বিচারের দিন, পূর্ব নির্ধারিত ঘটনা এবং এ ধরনের আরও বিষয়ে বিশ্বাস রাখা। এছাড়া আরও যা জানতে হবে সেসব হলো পবিত্রতার বিষয়গুলো, নামাজ, রোজা, জাকাত, আর্থিক দান যা ধনীদের জন্য বাধ্যতামূলক, যার সামর্থ্য আছে তার জন্য হাজ বাধ্যতামূলক এবং অন্তর, হাত, চোখের পাপ ইত্যাদি। খোদা বলেন:
1: কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
0: এর অর্থ: ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করে ও যে তা করে না তারা সমান না। সূরা আয-যুমার আয়াহ 9। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাওয়াহুল বাইহাকী। এর অর্থ: অপরিহার্য জ্ঞান অর্জন করা প্রতিটি দায়বদ্ধ অর্থাৎ মুকাল্লাফ মুসলমান নারী পুরুষের জন্য বাধ্যতামূলক। বর্ণনাকারী আল বাইহাকী।